নাই মন জগাক তোই, মনের গুণ আরে কো গুণ নাহি, আপে তরস পয়া মেরা মত হই, সতগুর সজন।